শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছেন ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। বন্দনার এথর কণ্ঠশিল্পী সুকান্তি পাল গাইছেন দণ্ডপাণিগৌড়ঙ্ক রচনার।

0: ইরান রাষ্ট্রপতি মাসুদ পেজেকসিয়ান জাতিসংঘর সাধারণ সভায় যোগ দেওয়া লাগি নিউইয়র্ক যাবার সম্ভাবনা থিবা পূর্বরু আমেরিকা পক্ষরু এভাবে কুয়াযাইছি। ইরান রাষ্ট্রপতিঙ্ক সহ এক উচ্চস্তরীয় দল নিউইয়র্ক গস্ত করিবা আশা করা যাউছি। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প এক টিভি চ্যানেলকু সাক্ষাৎকার দেই কহিছন্তি, যদি ইরান প্রশাসন সঠিক ঢঙ্গরে সমস্যার সমাধান ন করে তবে খুব শীঘ্র বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা যাব। সূচনাযোগ্য, ইরান পক্ষরু কতার মাধ্যমে আমেরিকাকে সাতটি শর্ত সম্পর্কে সূচনা দিয়া যাইছি। এই শর্তগুলিকে আমেরিকা রাজি হেলা পরে উভয় দেশ মধ্যে কোনসি বুঝামণা করা যাব বলি ইরান পক্ষরু কোয়া যাইছি। সাউদি আরবরে থিবা দূতাবাস লাগি আমেরিকা সুরক্ষা সতর্কতা জারি করেছি। সাউদিরে কার্য করুথিবা আমেরিকার সরকারি কর্মচারীমানঙ্কু তাইফ এবং ইয়ানগু শহর মধ্যকু যাওয়া পূর্বরু সতর্কতা অবলম্বন করিবা লাগি কোয়া যাইছি। সাউদি আরবরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রহিথিবারু নিজ দেশর নাগরিকমানঙ্কু সাউদি গস্তর দূরে রহিবা লাগি আমেরিকা প্রশাসন পক্ষরু পরামর্শ দিয়া যাইছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক জনসভাকু 25 বর্ষ পূরণ হয়েছি। জনসভার দেশসভা মন্ত্র আধারিত জয়যাত্রা এবং এপর্যন্ত জারি রহিথিবা নিরন্তর অঙ্গীকারবদ্ধতাকু এহা প্রকাশ করুছি। সেবা এবং সুশাসনকু দৃষ্টি রাখি কেন্দ্র সরকার 2047 সুদ্ধা বিকশিত ভারত লক্ষ্য পূরণ লাগি নিরন্তর কার্য করি আসুছন্তি। সমাবেশী বিকাশ এবং সামাজিক সশক্তিকরণ জরিয়ারে এই উৎসর্গীকৃত সিদ্ধান্ত জীবন্ত রূপ নেইছি। সেবা সংকল্প অভিযান এই স্বতন্ত্র ধারাবাহিকরে আজি আমি আপনার গোটিয়ে জেলা গোটিয়ে উৎপাদ সম্পর্কে দেশের স্বয়ং সহায়ক গোষ্ঠীগুড়িক সশক্ত করা সহ সেমানক দ্বারা উৎপাদিত সামগ্রী পাই বজার সৃষ্টি করা সম্পর্কে গ্রহণ করা যাইতিবা পদক্ষেপগুলিক উপরে তথ্য প্রদান করুছু। গোটিয়ে জেলা গোটিয়ে উৎপাদ যোজনা মাধ্যমে দেশের প্রত্যেক জেলাকু এক স্বতন্ত্র আর্থিক পরিচয় দেওয়া উপরে সরকার গুরুত্ব দিয়ে আসুছন্তি। 2018 জানুয়ারি 24 তারিখে এই যোজনার শুভারম্ভ হওয়ার পরে দেশের বিভিন্ন জেলার স্থানীয় উৎপাদ ও পারম্পরিক হস্তশিল্পর বিক্রয় লাগি অধিক সুযোগ মিলিপারিছি। এহা পূর্বরু ব্র্যান্ডিং বজার সুবিধা এবং ব্যাপক বজার সংযোগ মিলিপারুনথিবা বেলে সেগুলিকর মূল্য কম রহিবা সহ উৎপাদন করুথিবা শিল্পী ও কারিগরমানে মধ্য অধিক আয় করিপারুনথিলে। গোটিয়ে জেলা গোটিয়ে উৎপাদ অভিযান অধীনে প্রত্যেক জেলা নিজের সর্বোত্তম এবং স্বতন্ত্র উৎপাদর বিকাশ উপরে গুরুত্ব দিয়া যাচ্ছি। এই উৎপাদগুলিকর ব্র্যান্ডিং, জিআই ট্যাগ, ই কমর্স এবং রপ্তানি সুবিধা মাধ্যমে বজার সম্প্রসারণ মধ্যে করা যাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটিয়ে জেলা গোটিয়ে উৎপাদ অভিযান অধীনে মহিলা স্বয়ং সহায়ক গোষ্ঠীগুলি সশক্ত করা লাগি সরকার লক্ষ্য স্থির করেছে কইছন্তি।
1: गांव की अर्थव्यवस्था में महिला उद्यमियों को आगे बढ़ाने के लिए, उनके लिए नई संभावनाएं बनाने के लिए हमारी सरकार निरंतर काम कर रही है। वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट के माध्यम से हम हर जिले के लोकल उत्पादों को बड़े बाजारों तक पहुंचाने का प्रयास कर रहे हैं। इसका बहुत बड़ा लाभ विमेन सेल्फ हेल्प ग्रुप को भी हो रहा है।
0: এই যোজনা অধীনে যে জেলাগুলিকর পূর্বরু কোণী স্বতন্ত্র আর্থিক পরিচয় নথিলা সেগুলিক নিজস্ব উৎপাদ মাধ্যমে এক নূয় পরিচয় হাসল করুছন্তি। স্থানীয় কারিগর ও কৃষকমানে নিজ অঞ্চলর বাহারক নযাই মধ্যে ব্যাপক বজার সুবিধা পাইপারুছন্তি। ফলস্বরূপ প্রত্যেক জেলা এক স্বতন্ত্র আর্থিক পরিচয় সহ নিজস্ব বজার সৃষ্টি করা দিগে অগ্রসর হেউছন্তি। জাপান নগয়াঠারে চালিথিবা এশীয় ক্রীড়ারে ভারত 2টি রৌপ্য পদক হাসল করেছি। মহিলা 10 মিটর এয়ার রাইফল দলীয় পর্যায়ে এলাভেনিল ভালারিভান, বিদর্শা বিনোদ এবং সোনম মস্কর রৌপ্য পদক জিতিবা বেড়ে ব্যক্তিগত পর্যায়ে মধ্য এলাভেনিল রৌপ্য পদক হাসল করেছেন। মিলিত মার্শাল আর্টসে সুচিকা তরিয়াল সেমিফাইনালকে উন্নীত হয়েছেন। সে আজ 60 কিলোগ্রাম বর্গরে সেমিফাইনালে সিঙ্গাপুরের খেলাড়ি সামনা করবে। অন্যপক্ষে ক্রিকেটে ভারতীয় মহিলা দল ফাইনালে প্রবেশ করেছে। গতকাল অনুষ্ঠিত ম্যাচে ভারত 114 রনে বাংলাদেশকে পরাস্ত করেছে। আসন্তকাল ভারত এবং শ্রীলঙ্কা মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হব। পাণিপাগ বিভাগ পক্ষ আসন্তা 2-3 দিন পর্যন্ত ওড়িশা সমেত উপকূল আন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রবল অতিপ্রবল বর্ষা হওয়া নিয়ে সতর্কতা জারি করেছে। বিভাগ পক্ষ অন্য 7টি রাজ্যের মধ্যে প্রবল বর্ষা হওয়া নিয়ে পূর্বানুমান করা যাইছে। মুখ্য সংবাদ পুণিথরে, রাষ্ট্রপতি আজিঠার 3 দিনিয়া গুজরাট গস্তরে যাই বিভিন্ন কার্যক্রমে যোগ দেবে। হরমুজ প্রণালী খোলা নিয়ে ইরান সমস্যার সমাধান নকলে বড় ধরনের পদক্ষেপ নিয়ে আমেরিকা রাষ্ট্রপতি। ଏସୀୟ କ୍ରୀଡ଼ା ପ୍ରତିଯୋଗିତାରେ ଗତକାଲି 2 ରୌପ୍ୟ ପଦକ ହାସଲ କଲା ଭାରତ ଏବଂ ଓଡ଼ିଶା ସମେତ ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶ ଓ ତେଲଙ୍ଗାନାରେ ଆସନ୍ତା 3 ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ବର୍ଷା ହେବା ନେଇ ସତର୍କ ସୂଚନା ଜାରି। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।

0: শ্রোতাবন্ধু শুভেচ্ছা জনাই আরম্ভ করছো আজ পরিক্রমা কার্যক্রম হচ্ছে সত্যানন্দ
1: জয়শ্রী নমস্কার।
0: শ্রোতাবন্ধু আম সংস্কৃতি আম পরম্পরার শ্রী গণেশ হচ্ছেন অগ্রপূজ্য। অগ্রপূজ্য শ্রী গণেশ হচ্ছেন সিদ্ধিদাতা বুদ্ধিদাতা জ্ঞানদাতা। তেণু বহু আনন্দ উল্লাসর সহকারে বিদ্যার্থী মানে শিক্ষা অনুষ্ঠান মানকরে অগ্রপূজ্য শ্রী গণেশঙ্কর পূজা আরাধনা করে থাকে।
1: চলিত বর্ষ সেপ্টেম্বর 14 তারিখ দিন অগ্রপূজ্য শ্রী গণেশঙ্কর পূজা অনুষ্ঠিত হয়ে যাই। খুশির কথা যে বারিপদা সহরে অগ্রপূজ্য শ্রী গণেশ তথা সিদ্ধি বিনায়কঙ্ক এক ভব্য মন্দির চলিত বর্ষ প্রারম্ভরে প্রতিষ্ঠা হয়ে প্রথম করে চলিত মাস 14 তারিখ দিন মহা আনন্দ উল্লাসর সহিত আবাল বৃদ্ধ বনিতা পালন করেছেন এই মন্দিরে শ্রী গণেশ চতুর্থী। এই উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা সহিত সাংস্কৃতিক কার্যক্রম মান অনুষ্ঠিত হয়েছিল।
0: তবে আসন্তু প্রথম করে বারিপদার সিদ্ধি বিনায়ক মন্দিরে পালন করিথিবা শ্রী গণেশ চতুর্থী সম্পর্কে জানিবা। কহুছন্তি মন্দিরর মুখ্য পূজক দিব্যান কুমার পণ্ডা।
2: নমস্কার শ্রী গণেশ, মোর পরিচয় শ্রী দিব্যান কুমার পণ্ডা, ডাক নাম দিল্লু নোনা, এই নামে আমি এটি পরিচিত আছি।
0: এই যে আমার সিদ্ধি বিনায়ক মন্দির বারিপদা যে ফরেস্ট কলোনি নবনির্মাণ সিদ্ধি বিনায়ক মন্দির এ সম্পর্কে
2: সর্বপ্রথমে সমস্ত গণপতি ভক্ত তথা গণপত্য মানুষ বহু সারা শুভেচ্ছা শুভকামনা সমস্ত বারিপদাবাসী ময়ূরভঞ্জবাসী উৎকলবাসী বিশ্ববাসী সমস্ত ভগবান বিনায়ক কৃপা করতু ভালরে থাকতু। তো বর্তমান আমি অনেক এটি সিদ্ধি বিনায়ক পীঠ যাকে আমার ফরেস্ট কলোনি বারিপদার এই বিনায়কঙ্কর পীঠ আপনার সমস্ত জাঁচান যে অল্প কিছু মাস হব এই বিনায়ক মন্দিরটি প্রতিষ্ঠা। ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছেন ভগবান গণপতি। এর যে বিগ্রহ সব দেখুছেন সুদূর রাজস্থান সব আসছেন। এর নির্মাণ দায়িত্ব ভগবান কৃষ্ণচন্দ্র মহাপাত্র যে বর্তমান আমার মাননীয় নগর উন্নয়ন মন্ত্রী অনেক তাঁক উপরে ন্যস্ত করেছেন, অর্থাৎ সে হচ্ছেন এর মুখ্য পুরোধা, সে হি মন্দির নির্মাণের মুখ্য ভূমিকা অনেক। তো এই যে সিদ্ধি বিনায়ক কথা দেখিবা, এ সিদ্ধি বিনায়ক হচ্ছেন সম্পূর্ণ রাজস্থানের প্রাপ্ত হোয়াইট মার্বল যা আমি কহছু মার্কোনা যেটা সব ভালো মার্বল সেই বিগ্রহ অনেক। কেবল যে সিদ্ধি বিনায়ক বিগ্রহ অনেক তা নুহ, এর সহ এই মন্দিরটি হচ্ছে দ্বিতল বিশিষ্ট, তল ভাগে গোটে বড় হল অ্যাঁকি আপন মানে বা আমার ভক্তজন মানক স্বল্প মূল্যে বিভিন্ন পারম্পরিক প্রোগ্রাম যেমনি বিবাহ ব্রতঘর জন্মদিন সুকৃত ভাই বিভিন্ন মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত করা ভক্ত মানুষের ব্যবস্থা করা যাই সমসর্বদার সাধারণ উদ্দিষ্ট। যদি মন্দির উপরক যা আমি দেখা মন্দিরটি ভারি সুন্দর ভাবে উৎকলীয় ঢাঞ্চার ছাপ এবং কিছু বিনা উৎকলীয় বা বাহার প্রদেশ মানুষের মহারাষ্ট্র পটক দেখা যদি বা সাউথ পটক দেখা মিক্স গোটে কালচার করা হয়েছে যেটি মন্দিরটি নির্মাণ সেই শৈলী হয়েছে। দ্বিতীয় কথা, এ মন্দিরে তিনটা মন্দির অনেক, মুখ্য মন্দির সিদ্ধি বিনায়কঙ্কর, এর সহ পার্শ্বস্থ দেবতা অনেক ভগবান শঙ্কর মহাদেব, তাঙ্কর নাম এটি নর্মদেশ্বর। নর্মদেশ্বর মহাদেব বিষয়ে আমি এটি জাঁচান যে মা নর্মদা গভীরু প্রাপ্ত হেউথিবা শিবলিঙ্গকু আমি নর্মদেশ্বর মহাদেব কইতাও, যাকে স্বয়ংভূ আমি সিধা সড়ক কহিবা যদি যে মা নর্মদা যে শিলা প্রদান করতে তা সম্পূর্ণ গোটে গোটে লিঙ্গ এবং সেই লিঙ্গ ভিতর গোটে লিঙ্গ ভগবান সিদ্ধি বিনায়ক ভিতর অদ্যাবধি বিরাজমান অনেক। ইয়ে হচ্ছেন মহাদেব ভগবান নর্মদেশ্বর, তাঙ্ক সহ অনেক অম্বাজী যাকে আমি আদিশক্তি বলে কুছু মা মধ্যে সেটা বিরাজমান করছেন। ইয়ে হচ্ছেন প্রথম মন্দির।

0: শ্রোতা বন্ধু,
1: গছ হচ্ছে আমার বন্ধু, কারণ এই গছ নিরবচ্ছিন্ন ভাবে আমাকে অম্লজান দিয়ে আসুছি, যা কি আম বঞ্চিবা সবুঠারু বেশি উপাদায়। আমি সমস্তে লক্ষ্য করিছে যে করোনা মহামারী তথা কোভিড-19 অম্লজান অভাব বা অম্লজান পাই যে দেশ সারা গোটে চাঞ্চল্য সৃষ্টি হল, সেপাই কেবল বৃক্ষ হি আমার সাহারা জন্মরু মৃত্যু পর্যন্ত। এই বৃক্ষ সাধারণ ভাবে বগিচারে লগা যায়, তবে যে সব বাড়ি বগিচারে বিশেষ করে ফলগছ এবং উপবন অর্থাৎ পাখাপাখি অঞ্চলের আমি জঙ্গলিয়া গছর মধ্যে লগাই পারিবা, যে চারা উৎপাদন করছেন এবং বহু সুন্দর ভাবে বড়াই পড়ছেন, লোক মানুষ সচেতন করছেন গছ লগাইবাই, আসন্তু সেইভাবে জনে ভাইকে সাক্ষাৎ করিবা। আজ্ঞা, আপনার টিকে পরিচয় দিয়ন্তু।
2: মো নাম হচ্ছে নবক্ষেত্র দলাই, ঘর শঙ্খাভঙ্গা।
1: তবে আমি দেখুছি যে আপনার কেটে সুন্দর গোটে চারা বগিচাটি নিজ চেষ্টার আপনার এবং আপনার ঘরণী দুইজন মিশিকি করছেন, তবে ঘরণীকর না কহিলে
2: অঞ্জলি জলাই।
1: এই গছ লগাইবা আপনার কাহিকি মনস্থ কলে?
2: মু দেখুছি গছ লোক লগন্তু, লোক লগাইলা ফলে আমার পরিবেশটা সচেতন হব, লোক মানুষ অম্লজান পাইবা, আর লোক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রহব, লোক মানে ফুল ফল লগাইলে চারা বিক্রি উৎপাদন করে পারে, চারা বাহার পঠাই পারে, লোক দুই পয়সা বি ইনকম করে পারে, চারা ফুল ফল ফল লগাই গছ লগাইকি সেযোগ মনস্থ কলে।
1: তবে এই যে চারা আপনার উৎপাদন করছেন এবং চারা বিক্রি মধ্যে করছেন, এই চারা কেমিতি কোন সব কোন সময় বর্ষর আপনার লগাই থাকে?
2: মেইন হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারি বেলকু আমি আরম্ভ করু, মাটি খত সার দিয়ে লোক লগাইকি সব আরম্ভ করু, মাটি খত মিশিব, মাটি খত সার আর তাকে কম্পোজ করি তাকে রাখিকি পলিথিন প্যাকিং করি তাকে চারা পলিথিন আগে প্যাকিং করু, তারপরে মঞ্জি লগাযাও, চারা কটিং করি, গছ বি লগাযায়, গছ হল পরে কলমি করা যায়, ফুল গছ বি মঞ্জি পকাইকি ফুল গছ বি করা যায়, ফুল গছ বি কলমি করা যায়, সব প্রকার সিজন দিয়ে আমি সেটা করু।
1: তবে এই যে মঞ্জি সব কেমতি কোন সংগ্রহ করে থাকে?
2: লোকাল বি মঞ্জি সংগ্রহ করু, বাহার বি কিছু মঞ্জি মগাও, সব আড়ু কলকাতা সব আড়ু মঞ্জি কিছু মগিকি আনু, সেটা সব আনিকি করু।
1: তবে কেউ গছর চারার চাহিদা বেশি রয়েছে?
2: আমার এটা হচ্ছে আম্ব, লেম্বু, ডালিম্ব আর ফল জাতীয় গছ উপরে লোক চাহিদা বহুত রয়েছে।
1: তবে কতদিন পরে বিক্রি যোগ্য হয়ে যায় মঞ্জি লগাইবা পরঠু?
2: মঞ্জি লগাইলে 7-8 মাস ভিতরে হয়ে যাচ্ছে, আর কলমিটা বি গোটে বর্ষ ভিতরে 6-8 মাস ভিতরে হয়ে যাচ্ছে কলমিটা।
1: বিশেষ করে কলমি গছর চাহিদাটা মানে কেমতি রয়েছে?
2: আজিকালি সব লোক মঞ্জি অপেক্ষা কলমি লগাইবা ভালো পাচ্ছেন, যেহেতু কলমি গোটা গোটে বর্ষ ভিতরে তার ফল দেওয়া, 3 বর্ষ ভিতরে গছর লোক মানে পাই যাচ্ছেন ফল, আর মঞ্জি লগাইলে 10-8 বর্ষ হয়ে 5 বর্ষ পড়াচ্ছে, লোক মানে সে যোগ কলমি পাই আগ্রহ শীঘ্র করছেন।
1: তবে আমার এই জলবায়ু রে কি কি ফল গছ বেশ ভালো হয়ে পারিব বলে আপনার অনুধান করছেন?
2: আম পরিবেশ পাই, ময়ূরভঞ্জ পাই আছে আম্ব, কাজু, লেম্বু এগা ভালো হচ্ছে, ডালিম্ব সপেটা হচ্ছে, কিন্তু আম্ব, কাজু, লেম্বু এগা হচ্ছে ভালো হচ্ছে আম ময়ূরভঞ্জ পাই।
1: মোটামুটি ভাবে জন যদি কেবল চারা উৎপাদন করে বিক্রি করতে তাহলে সে ঠিক ভাবে চলি পারবে কি না?
2: নিশ্চিত ভাবে চলবে, নিজে যদি পরিশ্রম করবে নিশ্চিত ভাবে যেত ইনকম করছেন ডবল ইনকম পাইবে, যেত পয়সা খরচ করবে ডবল লাভ পাইবে তাঙ্কর।
1: এইসব যে গছ লগাইবা পদ্ধতি বা এইসব কেমতি কোন শিখিলে?
2: আমি দেখিকি শিখিছি, গভর্নমেন্ট কাম করছিল দেখিকি শিখিছি, আর সব কেমতি কম হচ্ছে কম না, 5,000 যদি গছ লগাই আমি 10,000 টাকা পাইবা নিশ্চিত ভাবে, সেটা হচ্ছে 3 বর্ষ ভিতরে।
1: ভবিষ্যতে কোন চিন্তা করছেন এই চারা উৎপাদন ক্ষেত্রে?
2: না, মু ভাবছি আর টিকে চারাটা অধিকা করি, লোক মানুষ সচেতন করি, অধিকা লগা করি, চারা বি নিজে তৈরি করি বিক্রি বটা করি পারি, এ হচ্ছে কথা, চারা লগা নিজে তৈরি করি, লোক মানুষ বিকিবি, লোক মানুষ লগাইবা বাধ্য করি, আপনার লগাতু গছ লগাতু ফল বিকন্তু ফল খাঁতু।
0: নবকিশোর দলেই, আজ আপন আমি কেমতি ফল পাইপারিবা, ফল খাইপারিবা এবং এই ফল গছ চারা উৎপাদন করি কেমতি লাভবান হবা সে সম্পর্কে অনেক কিছু তথ্য দেইথিবারু আপনকু আম অনুষ্ঠান তরফরু অনেক অনেক ধন্যবাদ।

0: শ্রোতা, গত সাত তারিখে 562তম মাসিক সন্থ দিবস পালন অবসরের সদ্ভাবনা সমিতির প্রতিষ্ঠাতা বিদ্যারত্ন শ্রীযুক্ত পূর্ণচন্দ্র বুগুড়েই বহু উপাদেয় তথ্য আমি প্রেরণা সদৃশ। বর্তমান সামাজিক পরিস্থিতি বিশৃঙ্খলিত হেউথিলা বেলে সন্থ দিবসর উদ্দেশ্য নিশ্চিত ভাবে স্বাগতযোগ্য। গত 14 তারিখে আমলনীতে পরিবর্তনর কথা শুনিলু আলোচক ডক্টর দিলীপ কুমার দীক্ষিত মুহরু। সমাজরে যেতে বিশৃঙ্খলা দেখা দেলে মধ্যে আমি যদি প্রতিটি মানুষ সঠিক রাস্তার অনুসরণ করব তবে এ সময় বদলি যাব ও পুনি থরে রাম রাজ্যর স্বপ্ন আমার নিশ্চিত সাকার হব।
1: বাপুন বাবু এবং আপনার পরিবারবর্গ সমস্ত মিশি করে আকাশবাণী বারিপদা কেন্দ্রকে শুণুচ্ছন্তি, বহুত ধন্যবাদ চিঠিটিয়ে মধ্যে দেইছন্তি। এবং গতথর বাজিথিবা 562তম সন্থ দিবস পালন সম্পর্কে আপনার শুনেছন্তি এবং চিঠিটি দিয়েছন্তি এবং নিজে মধ্যে অনুভব করেছন্তি যে আমি যদি সৎসঙ্গ করিবা তাহলে নিশ্চিত ভাবে আম মনরে শান্তি আসিব এবং জনে যদি ভালো কাম করিব সে তাহলে তা দেহরু খারাপ কামগুড়িক ধীরে ধীরে কমিযিব বা সে খারাপ হয়ে পারিব না। এইভাবে চিন্তাধারা আপনার মনকু আসিছি এবং আমার কার্যক্রম শুনিবার আপনার অনেক অনেক ধন্যবাদ। এবং পুনি লিখছেন যে ডক্টর দিলীপ কুমার দীক্ষিত যিকি আম সামাজিক চলনী সম্পর্কে লিখছেন, অতীতরে কেমতি থিলা, বাহাগর কেমতি হইতিলা, সোয়ারি কেমতি যাওতিলা, এ সম্পর্কে অনেক কথা শুনিকরি আপন সুন্দর ভাবে চিঠিটি লিখিবার আপনার অনেক অনেক ধন্যবাদ। এবং এমতি আমার পরিক্রমা কার্যক্রম শুনি চিঠি দেওয়া পাই আদৌ ভুলিবেনি।
0: পরবর্তী চিঠিটি আসিছে ভঞ্জপুর স্থিত বুড়িখমারী শাসনরু। লেখিছন্তি তপস্বিনী দাস এবং তাঙ্ক পরিবার বর্গ। আমার প্রীতিভরা শুভেচ্ছা জানিবে সত্যানন্দ ভাই ও জয়শ্রী ভৌণী।
1: আমার বি শুভেচ্ছা তপস্বিনী দাস।
0: সেমানে লেখিছন্তি বারিপদা আকাশবাণীর বিভিন্ন কার্যক্রম ভিতরে পরিক্রমা কার্যক্রম নিয়ারা, এথিরে বিভিন্ন তথ্য, ভিন্ন ভিন্ন শিল্পী, কলাকার, শিক্ষাবিদঙ্ক সাক্ষাৎকার গুড়িক শুনিবার সুযোগ মিলুছি। এথিসহিত জীবন ও জীবিকা পাই কুশলী লোকঙ্ক অনুভূতিরু মধ্যে আমকু অনেক শিক্ষা মিলুছি। এথিসহিত কার্যক্রম মঝিরে ভজন তথা সুগম সঙ্গীত গুড়িক মধ্যে বেশ শ্রুতি মধুর। পরিক্রমা কার্যক্রম আহুরি না করু। ময়ূরভঞ্জ জেলারে এতিকি ইষ্ট দেবে মা অম্বিকাঙ্ক নিকটরে প্রার্থনা।
1: তপস্বিনী দাস, আপন আমার পরিক্রমা কার্যক্রম শুণুচ্ছন্তি। এহা প্রত্যেক সোমবার দিন সকাল 7:25 আমি প্রসারণ করুছু। এই সময় দেইকরি আপন শুণুচ্ছন্তি এবং অনুভব করুচ্ছন্তি যে আমার পরিক্রমা কার্যক্রমরে বিভিন্ন তথ্য সম্বলিত পুরোনা কথা, দেবাদেবী মন্দির, মঠ ইত্যাদির কথা এবং বিভিন্ন ঘটনা সম্পর্কিত যেটা কি মানে আপনার বুঝিপারে সেইভাবে এক কথা কু আমি স্থান দিয়ে এবং অতীতর কথা, রাজা রাজুড়া মানকর কথা, অনেক কথা কু আমি এই পরিক্রমা কার্যক্রমরে স্থান দিয়ে এবং আপনার এই কার্যক্রম ভালো লাগুছি এবং চিঠিটি দিয়েছেন এটা আমি বহুত খুশি লাগুছি। আমি কিভাবে ভাবে আগুক আহরি সুন্দর সুন্দর কার্যক্রম করে পারিবা এই আপনার চিঠির আমি প্রেরণা পাইছু। আহরি মধ্য সুন্দর কার্যক্রম করিবা, আপন মানে এমতি আমার কার্যক্রম শুণুথান্তু এবং চিঠি নিশ্চিত ভাবে আমাকে লেখুথান্তু।

শ্রোতাবন্ধু, আগকু জারি রহিব কার্যক্রম গীতাঞ্জলি। হলে এথর প্রায়োজিত কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটকরু কিছু ক্ষণ মধ্যে।

0: নপাই উত্তর দক্ষিণ পশ্চিম দিগর দূত মানে বাহুড়ি আসি রাজা পাখে উপস্থিত হয়েছেন। তেমনি পূর্ব দিগরে দূত যাই যেতবে সে কেমি যাচ্ছেন,
1: কেমি গলে
0: পূর্ব দিক।

আগরে বিশ্ব অশুষ বর পরে ললিতা তাপরে বিদ্যাপতি আখিরে অন্ধ পটলি বাঁধি দীর্ঘ পথ অতিক্রম করি করি গুপ্তরে বিদ্যাপতি সরিষ বুণি মুণি যাই সংকট তারণ হরিঙ্ক নিকটরে চিন্তা করু করু উপস্থিত হয়ে যাই। কেতবে হয়ে যাই সেই সময় আহ হেলা কর।

0: গুপ্তরে বুণি বুণি যাব।
1: আচ্ছা,
0: বর্ষাকালে গছ উঠিলে রাস্তা নিশ্চয় পাই যাব। এপরে বিশ্ববসু ঝিও জয়ী কলে কনা প্রণাম করছেন, তব ইচ্ছা পূর্ণ হেউ বলে মধ্যে কিন্তু ইতি অবসরে সকাল যেত হয়ে যাই সেই সময় হল কোণ
1: কলে

0: জিরো ওয়ার তারপরে অ্যাডজর্নমেন্ট মোশন এবং লেজিস্লেটিভ বিজনেস এরা হয়েছি বাচস্পতিঙ্কর সেটা নিজস্ব তাঙ্কর প্রায়োরিটি ভিতরে অছি তো সে যাহা বিচার করিবে সে অনুসারে আলোচনা হবো যাহা
1: বৈঠকরে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, উপবাচস্পতি ভবানী শঙ্কর ভোই, উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিংদেও, সরকারী দলর মুখ্য সচেতক সরোজ প্রধান, বিরোধী দলর উপনেতা প্রসন্ন আচার্য, বিরোধী দল মুখ্য সচেতক প্রমীলা মল্লিক প্রমুখ উপস্থিত থিলে। রাজ্যের স্বতন্ত্র ভোটর তালিকা সঘন সংশোধন এসআইআর 2026 অধীনে চূড়ান্ত ভোটর তালিকা আজ প্রকাশ পাইছি। রাজ্য মুখ্য নির্বাচন আধিকারী আর এস গোপাড়ন গণমাধ্যমকে এ সম্পর্কে সূচনা দিয়ে কহিছেন, মোট ভোটর সংখ্যা 3,16,32,754 হয়েছে, সেথির পুরুষ ভোটরঙ্ক সংখ্যা 1,61,30,319 এবং মহিলা ভোটরঙ্ক সংখ্যা 1,54,99,661 ও তৃতীয় লিঙ্গি ভোটরঙ্ক সংখ্যা 2,774 হয়েছে। ভোটর তালিকায় 2,45,720 জন নয় ভোটর সামিল হয়েছেন। চূড়ান্ত ভোটর তালিকায় এপর্যন্ত 44,777 জন বাদ পড়িথিবা সে সূচনা দিয়েছেন। এই তালিকার নকল সমস্ত মান্যতাপ্রাপ্ত রাজনৈতিক দলগুলিকে প্রদান করা যাইছি। রাজ্যের সমস্ত মতদান কেন্দ্রের মধ্যে এহা উপলব্ধ হেব বলে শ্রী গোপাড়ন কহিছেন। চূড়ান্ত ভোটর তালিকার বাদ পড়িথিবা ভোটরঙ্ক অভিযোগগুলিকর জিল্লাপাল প্রথম এবং রাজ্য মুখ্য নির্বাচন আধিকারী দ্বিতীয় আপেলেট অথরিটি ভাবে শুনানি করি বলে শ্রী গোপাড়ন কহিছন্তি। ডাক্তারী বিজ্ঞান পাঠ্যক্রম জাতীয় পরীক্ষণ পরিষদ এনবিইএমএস রাজ্যের বিভিন্ন সরকারি চিকিৎসালয়কে স্নাতকোত্তর মেডিকাল শিক্ষা পাই মান্যতা প্রদান করেছে। পাঁচটি জেলা মুখ্য চিকিৎসালয়ে শিশু রোগ ডিপ্লোমা পাঠ্যক্রম পাই দুইটি লেখায় ডিএনবিসিট আবণ্টন করা যাইছি। সেগুলিক হেউছি জগৎসিংহপুর, জয়পুর, ফুলবাণী, ঢেঙ্কানাল ও রায়গড়া। সেইপরি প্রসূতি ও স্ত্রী রোগ বিজ্ঞান ডিপ্লোমা পাঠ্যক্রমে জগৎসিংহপুর জেলা মুখ্য চিকিৎসালয়কে দুইটি এবং অনুগুল জেলা মুখ্য চিকিৎসালয়কে গোটিয়ে ডিএনবিসিট আবণ্টন করা যাইছি। কোরাপুটস্থিত শহীদ লক্ষ্মণ নায়ক মেডিকাল কলেজ ও হসপিটালে আনেস্থেসিওলোজি ও মেডিসিন্রে মোট চারোটি ডিএনবি সিট পরিষদ অনুমোদন করেছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্গ এ সম্পর্কে সূচনা দিয়ে কহিছন্তি, সরকারি চিকিৎসালয়গুড়ি উচ্চমানর শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র ভাবে গড়ি তোলিবাকু সরকার প্রাথমিকতা প্রদান করুছন্তি। পরিষদ পক্ষরু ডিএনবি সিট পাই মান্যতা প্রদান এক উৎসাহজনক পদক্ষেপ বলে ডক্টর মহালিঙ্গ বর্ণনা করিছন্তি। দেবগড় জেলার কার্যকরী হেউথিবা বিভিন্ন সরকারি কল্যাণকারী যোজনার স্থিতি নিয়ে রাজস্ব ও বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী অধ্যক্ষতার এক সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা যোজনার ঘরডিও বণ্টন, মুখ্যমন্ত্রী সড়ক যোজনা, পানীয় জল যোগাণ, পরিমল ব্যবস্থা, অটল পেনশন যোজনা, নূতন রাশন কার্ড, ধান সংগ্রহ, প্রধানমন্ত্রী সূর্যঘর মাগণা বিজুড়ি যোজনা আদি বিভিন্ন কল্যাণমূলক যোজনা ও প্রগতি নিয়ে জিলাস্তরীয় বিভাগীয় অধিকারী সহ সে আলোচনা করেছেন। উত্তর আন্ডামান সাগর এবং তৎসলগ্ন অঞ্চলরে সৃষ্ট লঘুচাপ গভীর অবপাতের পরিণত হেব। আসন্তা বুধবার সুদ্ধা উত্তর আন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল নিকটে পৌঁছিবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ওড়িশায় এর প্রভাবে প্রবল বর্ষা হেব বলে ভারতীয় পানিপাগ বিভাগের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র কহিছন্তি। পুরীঠারু আরম্ভ করে দক্ষিণকু থিবা জিল্লাগুড়িক বেশি প্রভাবিত হেবার সম্ভাবনা রয়েছে। আসন্তাকালি সন্ধ্যারু পবনর বেগ বৃদ্ধি পাইবা সহ বুধবার ও গুরুবার রাজ্যের কেতেক অঞ্চলরে অতিপ্রবল বর্ষা হয়েপরে বলে শ্রী মহাপাত্র কহিছন্তি। 25 তারিখ বেলকু আভ্যন্তরীণ ওড়িশায় অধিক বর্ষা হেব। প্রবল বর্ষা দৃষ্টি নদী জলস্তর মধ্য বৃদ্ধি পাইবার সম্ভাবনা রয়েছে। তলিয়া অঞ্চলগুড়িক জলমগ্ন হয়েপরে বলে শ্রী মহাপাত্র কহিছন্তি। লোকসেবা ভবনের আজ মুখ্য শাসন সচিব অনু গর্গ অধ্যক্ষতার এক সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক পরে গণমাধ্যমকে সূচনা দিয়ে শ্রীমতী গর্গ কহিছন্তি, রাজ্যের 11টি জেলা উপরে এর প্রভাব পড়া নিয়ে অনুমান করা যাইছি। উপকূল তথা দক্ষিণ ওড়িশার জেলাগুড়ি সতর্ক রহিবাকু নির্দেশ দিয়া যাইছি। ইন্দ্রাবতী ও তেলিঙ্গিরে ড্যামে জলস্তর হ্রাস করিবাকু নির্দেশ দিয়া যাইছি বলি সে কহিছন্তি।
2: বালিমেলা ড্যাম, কোলাব ড্যাম রে পানি স্তর এবে এতে নাই, তাহলে সেইটি আমার কিছু চিন্তা নাই, কিন্তু ইন্দ্রাবতী রে 84% আছে, তো তাঙ্কু টিকে কম করিবা পাই কোয়া যাইছি। সেইভাবে যো আমার তেলেঙ্গিরি ড্যাম আছে সেইথেরে মধ্যে টিকে কম করিবা পাই কোয়া যাইছি, আর সেই মানঙ্কু কোয়া হইছি তাঙ্কা টেকনিক্যাল টিম সাংগ্রে অ্যাসেসমেন্ট করিবে, আর যাহা যো জায়গারে বি কম করিবাকু আছে সেমানে কম করিবে, আর বাকি জায়গারে বি পুরা 100% অ্যালার্ট রহিবে।
1: এর প্রভাবে আসন্তা 7 দিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানের প্রবল বর্ষা হওয়া নিয়ে আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষের সতর্ক সূচনা জারি করা যাইছি। আসন্তা 24 ঘণ্টা মধ্যে 8টি জেলায় বিজুড়ি ঘড়ঘড়ি সহ অতি প্রবল বর্ষা হয়েপরে। প্রবল বর্ষাকে দৃষ্টি রেখে গঞ্জাম জেলা প্রশাসন পক্ষ আগুয়া প্রস্তুতি